in qad wa habta tawsi'a mudda hayati dhat tulin wasa'a ya khayra mughnin qad wa habta tawsi'a mudda hayati dhat tulin wasa'a ya khayra mughnin qad wa habta tawsi'a.